প্রাত কালে শ্রীমন্দির দ্বারফিটা নীতি পরে ভিতরছু মহাপাত্রঙ্ক সহিত অন্যান্য সেবক মানে গম্ভীরা ভিতরকু প্রবেশ করন্তি। অখণ্ড মেকআপ ও পাড়িয়া মেকআপ বৈঠা বা দীপ ধরি ঠাকুরঙ্কু দেখান্তি। তাপরে বামপটে থিবা নটি পিতল দীপ নেই জাড়ন্তি। জয় বিজয় দ্বার ও ভিতর দ্বার অল্প খোলা থাকে। আউ রত্ন বেদী পাখকু যাঁতি খটসেজ মেকআপ পাড়িয়া খুঁটিয়া শুয়ার বড়ু ও গরাবড়ু আরম্ভ হয়ে যায় ঠাকুরঙ্কর দৈনিক নীতি আউ উপচার।

ব্রহ্ম সচিদানন্দ। জীব কিন্তু ইহলোক ও পরলোকরে দুঃখ ভোগি থাকে। ব্রহ্ম তার হৃদয়ের থাই মধ্য তাহা দুর্লভ হয়ে পড়ি থাকে। যে পুরুষ হৃদয়ের বিষয় বাসনা উৎপাটন করে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে থাকে, সে সুখ দুঃখ ভোগ করে না। ভোগ্য ভোক্তা অবস্থার ঊর্ধ্বকু উঠি আনন্দ পাই থাকে। যাহার এই স্বরূপ জ্ঞান ন থাকে সে মধ্যে প্রেম ভক্তি বলরে সুখ দুঃখাতীত অবস্থাকে উত্তীর্ণ হয়ে যাইপারে।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতের স্বপ্ন দেখিছে তাকে সাকার করা এই নারী শক্তির অনন্য অবদান রয়েছে। সেইপাইত মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাচ্ছি। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করে পারুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সতরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশর জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা, কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতের জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, আম দেশের মহিলা শ্রমশক্তি কোণ কর্মঠ কি প্রতিভাময়ী নুহন্তি? উত্তর হচ্ছে আম নারী শক্তি অত্যন্ত প্রতিভাময়ী, মাত্র সুযোগর অভাব সেমানকু বাঁধি রাখিছিলা। সমাজ যেতেবেলে নারীকু শিক্ষা, সুরক্ষা ও সম্মান দিয়ে, সেতেবেলে সে নিজের সংকল্প ও সৃজনশীলতা দেই কেবল পরিবার নুহে সমগ্র দেশের অর্থনীতিকু সুদৃঢ় করে। সেইপাই তো আজির শাসনতন্ত্র পূর্বর মহিলা কল্যাণরু মহিলা নেতৃত্বের বিকাশ আড়ক এক বিপ্লবাত্মক পরিবর্তন আনিছে। এথি নিমন্তে বিধিবদ্ধ ভাবে নারীর শিক্ষা, দক্ষতা, কৌশলকু অভিবৃদ্ধি করে নারীর যোগদানকু সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্তরে সুদৃঢ় করিবা পাই তৃণমূল স্তরু অনেক নারী কেন্দ্রিক যোজনা প্রণয়ন হয়েছে। তথাপি যদি দেখিবা এই রূপান্তরণর তিনোটি মুখ্য সোপান রয়েছে। যেমিতিকি প্রথম সোপান হিসাবে আমি ভাবিবা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মান। জনে মহিলা ভাবিলে দেখি নেতৃত্ব নেবার স্বপ্ন কেমিতি দেখিব যদি সে দিনকু 8-10 ঘন্টা কাঠ চুলির বিষাক্ত ধোঁয়ারে সময় কাটুথিব কিংবা নিজকু সুরক্ষিত মনু নথিব। সেইপাই তো অন্যতম নারী কেন্দ্রিক যোজনা সবু যেমিতি বেটি বচাও বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে কন্যা শিশুর রক্ষা ও ভবিষ্যৎকু সুরক্ষিত করা যাইছি। সেইপরি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা মাধ্যমে 10 কোটির অধিক পরিবারকু স্বচ্ছ রন্ধন গ্যাস দিয়া যাইছি। এহা ছড়া প্রধানমন্ত্রী আবাস যোজনারে প্রায় 70%রু অধিক ঘর মহিলাঙ্ক নামে পঞ্জীকৃত হয়েছে, যাহা সেমানকু তাঙ্কর আইনগত মালিকানা স্বত্ব সহিত সামাজিক সম্মান ও অধিকার প্রদান করছি। এ কিছু ছোট কথা তো নুহে, স্বচ্ছ ভারত মিশন দ্বারা সেমতি 12 কোটি শৌচালয় যোগাই দেওয়া সহিত জল জীবন মিশন দ্বারা মহিলাঙ্ক দৈনন্দিন দূররু পানি আনিবা সংঘর্ষকু লাঘব করেছি। কেতে ছোট ছোট কথারে আমার প্রত্যেকটি যোজনা আজ গড়ি উঠিছি। এ তো গলা আমার প্রথম কথা।

0: बढ़िया से सार मान के खाई करे से माने बढ़बे नहीं क्या
1: होई आरो हमरी जन जैविक खत मान के जेते दियो ई गोछ मान कर ऊपर किसी प्रभाव नहीं पड़े आरो रासायनिक सार के जदी अधिका दे दीछो बोले सेटा जोड़ी पड़ी करी नष्ट होई जीसी
0: होई गा होई
1: तो केते बढ़िया है हमरी जैविक चेष्टा हमरी प्रकृति लागी कहो कि गोछ पत्र मान कर लागी
0: हेले इटा नहीं हेला काए गुटे प्रकार हमरी जन खेत बचाओ अभियान
1: होई होई
0: बेले आमर शुक्रु भाई खेत बचाओ अभियान रे फेर लागी गले आरो फेर कहूथिले जे ई बछर जेन धान चास सब हेबा सेइथिरे विशेष करी ई जेन गोबर खत दे करी ही से चास बास करबे बाकी जेन डीएपी हेला कि जेन रासायनिक सार हेला से मानके कम करी कि देबार लागि से आरंभ करी दे छे बोली कहूथिले गोला बरच फेर से करीथिले ई बागेर हेले ई योजनाटा आरंभ हेबार आगरु ही से तो ई जेन खेत बचाओ अभियान रे लागि जाइछन जे
1: আরে মতো পচারুলে গোবর কেন মিলবা কইকি হলে মুই কহিলি সে গাঁকে যাব তাঁর অতকা গাই গরু অছন তাঁকে কহব বলে মিলবা হলে যাইথিমে গা
0: বিলকুল হলে এই বাগের হি আমি টিকে লাগি পড়মা বলে কাণ হবা ধীরে ধীরে আমার সবু জমি আখে পাখে যেন গোবর খত মানকে দেমা জিয়া খত মানকে দেমা বলে সে সবু কাণ হবা ই যেন জৈবিক চাষ জমি হয়ে যা গোটে প্রকার আর যাহা ফের আমি চাষবাস করবা সেইথিরে ই যেন আমার সহায়ক কীট মানে অছন সে মানে সাহায্য করবে মাটির পায়ন ধরবার শক্তিটা বড়ি যাইথিবা আর ই যেন মাটিটা ফসফসিয়া হবার লাগি পবনটা চলাচল ঠিক হবা তো চাষবাসটা বনে করি হেবা আর বহুত বেশি সম্ভাবনা আছে কি আমার ফসল মানে বঢ়িয়া হেবা
1: আর ই যে জৈবিক চাষ আমি যে করুছ ই বছর আমি গোবর খত দিয়েছু আর বছর নেই দিলে ফের সেন কিছু মাত্রা দিয়ে চাষ হয়ে পারবা
0: বিলকুল গা
1: আর রাসায়নিক সার যদি আমি ব্যবহার করুছ ই বছর দেলা আর বছর যদি নাই দেব বলে গছ বি বড়ি নাই পারে অমর বি সেন পাইবাটা মুশকিল হয় তো এইটা গোটে বঢ়িয়া কথা হয় যে ভলে আমি কম খরচা করমা কি অতকা খরচা করমা আমি জৈবিক চাষ হি করমা হলে যাই আমার মাইট বঞ্চিকি রহবা আর আমার চাষটা বি বালান্সিকি রহবা
0: বিলকুল গা বিলকুল আর আমার চাষী ভাই বহন মানে কাণ করছেন কি ই যেন জুলাই মাসর লাভ উঠাবার লাগে
1: হই হই
0: সে মানে যাহার পাখে জমি অছে সে মানে ই যেন চারা মানকে আনসন আমার ই যেন উদ্যানবিদ আজ্ঞা মানকর ঠান
1: হই হই
0: পহলা নুহে কথাবার্তা হইছন কি ই যেন ফল বগিচা করবে বলিকরি আর যেতবে পহলা পহলা ই ফল গছ মানে লগা যায়সি সেতকি বেলে তো সেটা লাভ হব বাগে নি লাগছি কিন্তু সে আজকাল তো জানিছো হাইব্রিড ওয়ালা সবু তো দুই বরস তিন বরস হেউ হেউ হি সে ফল মানে ফলবার আরম্ভ করছি
1: হই তো
0: তার বাদে ধীরে ধীরে ধীরে ধীরে সে রোজগারটা বড়ছি তো জেন ভাই বহেন মানকর গুর্দে জমি অছে
1: হই হই
0: সে মানে কাণ করবে সেটাকে খালি রখবার বি ভুল নুহে তো সে জমি আখে পাখে বঢ়িয়া তো এটা হি হেবা কি ই যেন জুলাই মাসর লাভ উঠাই করি যেন বর্ষা পাইন হেসি তার লাভ উঠাই করি আমি যেন ফল বগিচা মানে করবার লাগি চেষ্টা করমা ই যেন সরকারি সুবিধারু সেটা ই যেন বাউন্ডারি দেবার লাগি ফের সুবিধা আছে
1: ব্যবস্থা আছে
0: হই হই হই আর বিভিন্ন প্রকার সুবিধা আছে সেটাকে আমি আগে মানকর সঙ্গে কথাবার্তা হেমা হেলে সে মানে আমার কেন জমি লাগি কেনতা সুবিধা মিলবা সবু কথা মানে কহি দেবে আর আমাকে সাহায্য ফের করবে
1: তো যাহা বি হো এতে রকমের সুবিধা মানে রয়েছে সরকারের তরফ নু আর ওই সরকার যেতে সব যোজনা করছেন আমার উন্নতি লাগি আমার চাষী মানে কেনতা করি অতকা ইনকম করি পারবে আর ই যে জিনিস মানে রয়েছে ই সবুকে আমি যদি হাত ছড়া করে দেওয়া বলে আমার ঠু মুরুখারু কেহি দুনিয়াতে নেই থিমে
0: হই গা হই আর ফের আমার ই অঞ্চল নে অনেক ভাই বহন মানে কাণা করুছন কি বিরসু ই যে ঔষধীয় বৃক্ষলতা মানকে চাষবাস করবার লাগি আরম্ভ করলেন বলে যদি কেনসি ভাইঙ্কর পাখরে কি বহেনঙ্কর পাখরে ই সূচনাটা নি পৌঁছি যে আমি ই যে ঔষধীয় বৃক্ষ মানকে ফের চাষবাস করি করি আমি সেটাকে আমার ই যে বড় বড় ঔষধর যে
1: কোম্পানি
0: মানে অছে সে মানকে আমি যোগাযোগ করি করি বিক্রি বটা করি পারমা আর আমি নিজে করি নাই পারবার বলে আমার এই আখে পাখে তো উদ্যানবিদ আজ্ঞা মানে অছন কৃষি অধিকারী মানে অছন বৈজ্ঞানিক মানে ফের অছন বা আমার এই যে ব্লক আখে পাখে যে ব্লক অধিকারী মানে অছন সে মানকর পাখে যাই করে আমি বতামা কি এন্তা সেন্তা মুই করিছে বলে কেনতা কাঁ আউ আগে করা যাবা বিক্রি বটার কেনতা কাঁ যোগাযোগ করি পারমা বলে সে মানে ফের তো খুশি আসন কি সে মানকর ব্লক র ভাই মানে চাষবাস প্রতি এতে সচেতন হলে কি সে মানে এই যে মেডিসিনাল প্লান্ট বা এই যে ঔষধীয় বৃক্ষলতা মানকে চাষবাস করুছন আর বিক্রি বটা করবার লাগে সে মানে চেষ্টা করুছন সে মানকর ফের মানে যোগাযোগ আছে বড় বড় লোক মানকর সঙ্গে সে মানে যোগাযোগ করি করি আমার চাষী ভাই বহন মানকে সাহায্য করবার লাগে রেডি অছন কথা রহলা আমি আমার চাষবাসটাকে করবার লাগে রেডি অছো কিনি এটা হেলা নি কে
1: আর আমি যদি ই বাগির যেন চাষ মানকে করি বসবো।

0: হ্যালো রাউরকেলা,
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার।
1: পঙ্কজ মিশ্র জয়পুররু কহুথিলি ম্যাডাম।
0: কুহন্তু কেমতি অছন্তি পঙ্কজ বাবু?
1: ভালো আছি আর ম্যাডাম আপনা?
0: আমি ভালো আছু।
1: আজ্ঞা, বর্ষা তো আমার আড়ে বহুত হচ্ছে ম্যাডাম, কালি তো বহুত বর্ষা হচ্ছে।
0: হ্যাঁ,
1: আর যাহা গরম লাগুছিল সব কমি গলা, বড়িয়া লাগুছে, পাগ বড়িয়া আছে। আর
0: আমার আকাশবাণী রাউরকেলা কেবেঠু শুনুচন্তি?
1: এটা গোটে বর্ষে দেড় বর্ষ হব।
0: আচ্ছা, কোউ কোউ কার্যক্রম বেশি ভাল লাগে? আজ্ঞা আজ্ঞা, আপন কোন করন্তি?
1: প্রাইভেট সংস্থার আছি ম্যাডাম, সুপারভাইজার আছি।
0: পরিবারের কে সব অছন্তি?
1: পরিবারে মো মিসেস আর পুয়া আছন্তি।
0: আউ কোন তো আজি কো গীত শুনিবে?
1: আমো হে রাহি চার কে সিনার ঘুম হচ্ছে আর সে দিলবার কাকুমার পানু আউ হালকা একনে গাইছন্তি।
0: বড়িয়া গীতটে। হ্যাঁ ঠিক আছে, শুনাওছু আপনকো আপনকো পছন্দর গীত।
1: রইলি ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার।

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী রাউরকেলার মাসিক বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রম সৃজনিকার এই সংখ্যাকে স্বাগত আপনাদের। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং সংযোজনায় মু আপনার সৃজন সাথী অশোক রাউত। শ্রোতা বন্ধু, সৃজনিকার এই সংখ্যার স্থান পাইছে সম্পাদকীয় কবিতা পৃষ্ঠার। এ সংখ্যার আমার অতিথি জনাশুনা কবি কুঞ্জবিহারী রাউতঙ্ক সহ রয়েছে কিছু কথাবার্তা এবং তাঙ্কর কবিতা। সম্পাদকীয়

0: শ্রোতাবন্ধু, সৃজনিকার কবিতা পৃষ্ঠার এ সংখ্যার আমার অতিথি জনাশুনা কবি কুঞ্জবিহারী রাউত। আজ তাহত কিছু কথা হওয়া, তাঁর সাহিত্য সাধনা, জীবন জীবিকা, পরিবার, সফলতা বিফলতা এসব বিষয়ে তাঁকু কিছু কথা জাঁবা এবং তা সহিত তাঁকু শুণবা তাঁকর কবিতা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার।
0: এবে আগুক আসুচি রথযাত্রা, আমি দেখুছ আপনার হাতের বেশ কতটি কবিতা রয়েছে, সেথিরে মধ্যে এই শ্রীজগন্নাথ সম্পর্কিত কবিতা রয়েছে। তবে শ্রোতাবন্ধুক আপন প্রথমে সেই কবিতার গোটে শুনেবা চাহিবে?
1: নিশ্চিন্ত হবে। মো কবিতার শীর্ষক শ্রীজগন্নাথ। জগতর নাথ আহে জগন্নাথ, তুমে মো কলা ঠাকুর, জগত জীবন বন্ধা পড়ি অছি, দেখি তো নালি অধর, দেখি তো নালি অধর, বড়দাণ্ডে এবে গড়িবরে রথ, ভকতঙ্ক হাতে রসি, ভাই ভৌণী কি সাথে তুমে ধরি, যাউথিব হসি হসি, যাউথিব হসি হসি, স্নান পূর্ণিমাঠু অনসর ঘরে, বাধিকি পড়িছি সতে, আসহে ঠাকুর বান্ধি নিয় মতে, আসহে ঠাকুর বান্ধি নিয় মতে, রখিব কি তুম সাথে, রখিব কি তুম সাথে, হে আর্তভঞ্জন দুঃখ কর নাশ, হে আর্তভঞ্জন দুঃখ কর নাশ, পৃথিবীর দুঃখ যাও, মণিষ পণিয়া রহি থাউ বঞ্চি, মণিষ পণিয়া রহি থাউ বঞ্চি, এতিকি আশিষ রহু, এতিকি আশিষ রহু, গজরাজ সঙ্গে মৃগুণী কি বনে, গজরাজ সঙ্গে মৃগুণী কি বনে, উধারি থিল হে নাথ, সেথিপাই পরা হুরি পড়ি অছি, তুমে পরা জগন্নাথ, তুমে পরা জগন্নাথ, তুম কথা ভাবি, তুম কথা ভাবি যাউ দিন রাতি, নদীয় দুঃখ কাহারি, বসুধার দুঃখ যাউ এবে সরি, বসুধার দুঃখ যাউ এবে সরি, ভাড়ে মু কুঞ্জবিহারি, ভাড়ে মু কুঞ্জবিহারি।
0: তবে শ্রোতাবন্ধু, যেমিতি আগুক আসুচি রথযাত্রা, বাহুড়া যাত্রা, এই পরিপ্রেক্ষীরে মাসর বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রমরে আমি প্রথমে শুনিলে আজর এই অতিথি জনাশুনা কবি তথা সাংবাদিক কুঞ্জবিহারী রাউতঙ্কঠু তাঁকর কবিতা শ্রীজগন্নাথ। আশা করুছি নিহাতি আপনার এহা ভালো লাগিথিব। তবে আসন্তু কথাবার্তাকু আগে নেবা। তবে আপনার এই যে সাহিত্যিক জীবন বা এই লেখালেখির জীবন কেমিতি কোন আরম্ভ হয়েছিল, কেমিতি কোন এই কবিতা রচনার হয়েছিল আপনার খড়ি ছুঁ?
1: 1982 রাউরকেলা কলেজ, যেটা বর্তমান রাউরকেলা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়, তার সর্বেশাম পত্রিকা বাহুলা। সর্বেশাম পত্রিকার মোর প্রথম কবিতা লা এক রোমান্টিক কবিতা, কারণ বয়স সেতবে 16-17, তেমন সে সময় কেবল রোমান্টিক কবিতা হি সাধারণত হুয়ে। পরবর্তী সময় চলচ্চিত্র জগত, চিত্রপুরী ইত্যাদি কতটি সংখ্যার প্রকাশ পাই, তবে এহা ধীরে ধীরে নীরবি যাইছিলা বেলে। পরবর্তী সময়ের যেতবে মু আমার সাংবাদিকতা সহ বিশিষ্ট সাহিত্যিক মান সহ মিশিলি, সেতবে প্রশান্তপতি সার মতে কইলে আপনার সাংবাদিকতা সহ আপনার কিছু লেখালেখি বি করতু, আেখালেখি গুড়িক নিশ্চিন্ত ভাবে সফল হব, আোক দ্বারা আদৃত হব। তেমন এই পরিপ্রেক্ষীতে মু লেখা আরম্ভ কলি, আসে আর্তত্রাণ মহাপাত্রঙ্কর বসন্ত মহোৎসবরে পড়িবা এক কবিতার সুযোগ পাই, যাহা মোর জীবনর গতিপথক বদলাই। এটা প্রায় মু কৌছি 2013-14 মশিয়ার কথা। সেবেঠার মু নিয়মিত ভাবে কবিতা লেখা আরম্ভ করছি। এথিমধ্যে মোর দুই খণ্ড পুস্তক প্রকাশিত, গোটিয়ে হচ্ছে বিপুল দিগন্ত, আউ গোটিয়ে হচ্ছে স্বাতি নক্ষত্রর সামুখা। এসহ 18টি পুস্তকর মু প্রকাশক। মধ্যে
0: আপনার যেমি কহিলেন লেখালেখি জীবনর কথা, সেমিতি জীবন জীবিকার কথা কুহতু। জীবিকা দায়ে আপনার সাংবাদিকতা করতে, বৃত্তি হচ্ছে আপনার সাংবাদিকতা, কিন্তু প্রবৃত্তি হচ্ছে সাহিত্য সাধনা। তবে এই বৃত্তিগত জীবন বিষয়ে টিকি সূচনা দিও।
1: সাংবাদিকতা 1991 মশিয়ার মু সম্বাদ প্রথমে আরম্ভ করলে, সেতবে রাউরকেলায় প্রকাশিত খুব কম হোলা, ভুবনেশ্বর খবর কাগজ সব আসুলা, মতো বেলপাড় আন্ধবাল দায়িত্ব দিয়া যাই। তৎপরে পরে মু ধীরে ধীরে সম্বাদর ওড়িশা ভাস্কর, পরে আউ কিছু খবর কাগজরে জয়েন করা পরে মোর লেখনীকে আহরি শাণিত করলি। শেষে মু প্রজাতন্ত্রে আসি রহি বর্তমান মু মসিহা নিউজ ও দৈনিক দর্শন খবর কাগজরে কার্যরত।
0: ଜୀବିକା ଦାୟରେ ଆପଣ ସାମ୍ବାଦିକତା କରୁଛନ୍ତି, ବୃତ୍ତି ହିସାବରେ ଆପଣ ଯେହେତୁ ସାମ୍ବାଦିକତାକୁ ବାଛିଛନ୍ତି, ଏଇ ଜୀବନ ଜୀବିକା କଥା ଆସିଲେ ପରିବାର କଥା ଆସେ, କେମିତି କ'ଣ ଆପଣ ବୈବାହିକ ଜୀବନ ଆରମ୍ଭ କରିଥିଲେ, ଆଉ ପାରିବାରିକ ସ୍ତରରେ ଆପଣଙ୍କୁ ଏଇ ସାହିତ୍ୟ ପାଇଁ ବା ସାମ୍ବାଦିକତା ପାଇଁ କେମିତି କ'ଣ ପ୍ରୋତ୍ସାହନ ମିଳିଥିଲା, କେମିତି କ'ଣ ସହଯୋଗ କରନ୍ତି ସେମାନେ?
1: ଘରେ ବାପା ଭଜକୃଷ୍ଣ ରାଉତ, ବର୍ତ୍ତମାନ ସ୍ୱର୍ଗତ, ସିଏ ମୋର ପ୍ରତ୍ୟେକ କବିତାର ପ୍ରଥମ ପାଠକ ଥିଲେ। କୌଣସି ଛୋଟ ମୋଟ କବିତା ହେଲେ ଯଦି ଦୁଇ ଚାରି ପଦ ତାଙ୍କ କାନରେ ପଡ଼ିଲା, ଯଦି ସେ କହିବେ ଏ କବିତାଟି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବେ ଆଦୃତ ହେବ, ସତକୁ ସତ ସେ କବିତାଗୁଡ଼ିକ ଆଦୃତ ହୁଏ। ଆଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ 1999 ମସିହାରେ ମୋର ସ୍ତ୍ରୀ ଜ୍ୟୋତ୍ସ୍ନାରାଣୀ ଏ ଦିଗରେ ମୋତେ ବେଶ ପ୍ରୋତ୍ସାହିତ କରିଛନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କ ପାଇଁ କିଛି କବିତା ମଧ୍ୟ ଲେଖିଥିଲି, ଯେଉଁ କବିତାକୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କିଛି ପୁସ୍ତକ ଆକାରରେ ବି ପ୍ରକାଶିତ କରିଛି। ତେବେ ଯାହା ବି ହେଉ, ମୋ ସ୍ତ୍ରୀ, ମୋ ବନ୍ଧୁବାନ୍ଧବ, ଘରେ ବାପା ମା, ଏଭଳି କି ମୋର ସାନ ଭଉଣୀ ଯେଉଁମାନେ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀ ଲାଇନ୍ରେ ଅଛନ୍ତି, ସେମାନେ ଏ ଦିଗରେ ମୋତେ ପ୍ରୋତ୍ସାହିତ କରିଛନ୍ତି।
0: ଆଜ୍ଞା।
1: ତଥା ବିଦେଶରେ ରହୁଥିବା କିଛି ବନ୍ଧୁ, ସେମାନେ ମଧ୍ୟ ଏ ଦିଗରେ ମୋତେ ଉତ୍ସାହିତ କରିଛନ୍ତି।
0: ତାମାନେ ପାରିବାରିକ ପ୍ରୋତ୍ସାହନ ରହିଛି, ବନ୍ଧୁବାନ୍ଧବଙ୍କ କଥା କହିଲେ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ କଥା କହିଲେ, ଯେଉଁମାନେ କି ଆପଣଙ୍କୁ ଏ ଦିଗରେ ଉତ୍ସାହିତ କରି ଆସୁଛନ୍ତି, ଆଉ ଆପଣ ସେଥିପାଇଁ ନିୟମିତ ଭାବରେ ଲେଖାଲେଖି କରି ଆସୁଛନ୍ତି। ଆପଣଙ୍କ ହାତରେ ତ ଆହୁରି କବିତା ରହିଛି, ତେବେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆସନ୍ତୁ କବିଙ୍କଠୁ ଶୁଣିନେବା ଆଉ ଏକ କବିତା।
1: କବିତାର ଶୀର୍ଷକ କୃତଜ୍ଞତା। କୃତଜ୍ଞତା ହେଉଛି, କୃତଜ୍ଞତା ହେଉଛି ମଣିଷର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ଆଚରଣ। ଏହା କେବଳ ସଦ୍ଗୁଣ ନୁହେଁ, ସବୁ ସଦ୍ଗୁଣର ଜନନୀ। ଆଉ କୃତଜ୍ଞତା ଜୀବନକୁ କରେ ନର୍କ, ଆଉ କୃତଜ୍ଞତା ଜୀବନକୁ କରେ ନର୍କ। କୃତଜ୍ଞତା ହୃଦୟର ଅଳଙ୍କାର, କୃତଜ୍ଞତା ହୃଦୟର ଅଳଙ୍କାର। କୃତଜ୍ଞତା ମଣିଷର କଳଙ୍କ, ଛାତକୁ ଚଢ଼ିଲା ପରେ ଯିଏ ସିଡ଼ିକି ଭୁଲିଯାଏ, ଛାତକୁ ଚଢ଼ିଲା ପରେ ଯିଏ ସିଡ଼ିକି ଭୁଲିଯାଏ ସେ ଅକୃତଜ୍ଞ। ବର୍ଷା ଛାଡ଼ିଗଲା ପରେ, ବର୍ଷା ଛାଡ଼ିଗଲା ପରେ ଛତାକୁ ଫୋପାଡ଼ି ଦେଲେ ସେ କୃତଜ୍ଞ। କାମ ସରିଗଲା ପରେ ଯିଏ, କାମ ସରିଗଲା ପରେ ଯିଏ ବିଶ୍ୱାସରେ ବିଷ ଦିଏ ସେ ବିଶ୍ୱାସଘାତକ। ତେବେ ଆସ ବନ୍ଧୁ, ତେବେ ଆସ ବନ୍ଧୁ, ଆମେ କୃତଜ୍ଞ ବା ଅକୃତଜ୍ଞ କିମ୍ବା ବିଶ୍ୱାସଘାତକ କାହାକୁ ଆପଣାଇବା? ଯଦି ନୁହଁ ତେବେ ମଣିଷ ଭିତରେ ଭାଇଚାରା ସଦ୍ଭାବନା ସହ, ତେବେ ମଣିଷ ଭିତରେ ଭାଇଚାରା ସଦ୍ଭାବନା ସହ ମଣିଷ ପଣିଆର ମଞ୍ଜି ବୁଣିଦେବା, ଯାହା ଅମର ହୋଇ ରହିବ, ଯାହା ଅମର ହୋଇ ରହିବ ଆମ ଜୀବନଚର୍ଯ୍ୟାର। ନଚେତ୍ ଅବିଗୁଣକୁ ଆପଣାଇ ଆମେ ସମାଜରେ ଅପଯଶ ସହ ଘୃଣାର ପାତ୍ର ବନିଯିବା। ତେବେ କୁହ ବନ୍ଧୁ, ତେବେ କୁହ ବନ୍ଧୁ, ଆମେ କାହାକୁ ଆପଣାଇବା, ଆମେ କାହାକୁ ଆପଣାଇବା?
0: ଆଶା କରୁଛି ଶ୍ରୋତା ବନ୍ଧୁ କବିଙ୍କଠୁ ଏଇ ଯେଉଁ କବିତାଟି ଶୁଣିଲେ ନିହାତି ଆପଣଙ୍କ ହୃଦୟକୁ ଛୁଇଁଥିବ। ଆସନ୍ତୁ କଥାବାର୍ତ୍ତାକୁ ଆଗେଇ ନେବା। ଆପଣ ଲେଖାଲେଖି କଥା କହିଲେ, ପରିବାର କଥା କହିଲେ, ଜୀବିକା କଥା କହିଲେ, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆପଣ ବେଶ ଚଳଚଞ୍ଚଳ ଅଛନ୍ତି, କବିତା ରଚନା ସହ ଅନ୍ୟାନ୍ୟ ଆଲୋଚନା ମଧ୍ୟ ବେଳେବେଳେ ଲେଖୁଛନ୍ତି, ତା ସହିତ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ଦାୟିତ୍ୱରେ ରହିଛନ୍ତି ଜଣେ ସଂଗଠକ ଭାବରେ। ତେବେ ଏସବୁକୁ କେମିତି କ'ଣ ସମୟ ଦିଅନ୍ତି ଆପଣ? ସାହିତ୍ୟ ସାଧନା, ବୃତ୍ତିଗତ ଜୀବନ, ସଂଗଠନର କାର୍ଯ୍ୟ ରହିଛି, କେମିତି କ'ଣ ଆକୁ ସମନ୍ୱୟ ରଖନ୍ତି, କେମିତି କ'ଣ ସମୟ ଦିଅନ୍ତି?
1: ସମୟ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସମାନ, ତେବେ ନିଜର ଅଦମ୍ୟ ଇଚ୍ଛାଶକ୍ତି ଓ କିଛି କରିବାର ଯଦି ମନୋବଳ ଦୃଢ଼ ରହିବ ତେବେ ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବେ ସବୁକିଛି ସେହି ସମୟ ଭିତରେ କରିପାରିବେ। ଯେହେତୁ ରାଉରକେଲାର ପ୍ରାୟ 44 ସାହିତ୍ୟିକ, ସାମ୍ବାଦିକ ତଥା ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ ସହିତ ମୁଁ ଜଡ଼ିତ, ତେଣୁ ସମସ୍ତଙ୍କର ଆଶା ଥାଏ କୁଞ୍ଜବାବୁ ଆସିଲେ ଆମ ନ୍ୟୁଜ୍ଟି ପ୍ରଚାର ପ୍ରସାର ହୋଇପାରିବ। ତେଣୁ ସେ ଦୃଷ୍ଟିରୁ ମଧ୍ୟ ମୁଁ ଯତ୍ନବାନ ଥାଏ, କାହାର ମନରେ ନିରାଶା ନ ଦେବା ପାଇଁ ମୁଁ ଚେଷ୍ଟା କରେ। ତା ବାଦେ ସଂଗଠନ ଯାହା ବି ଥାଉ, ଯେଉଁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଏ ମୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଦାୟିତ୍ୱକୁ ନିର୍ବାହ କରିଥାଏ। ତେଣୁ ଏହି ନୀତିକୁ ମୁଁ ଆପଣେଇଛି, ଯାହା ଆଜି ମୋର ସଫଳତା ପଛର ଏହା ଏକ ସଫଳତାର କାରଣ ବୋଲି ମୁଁ ଭାବେ। ଆଉ ଯାହା ମୁଁ ଦେଖେ ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ, ଯେହେତୁ ଜଣେ ସାମ୍ବାଦିକ ଯେଉଁଠି ସାଧାରଣ ଲୋକ ଚିନ୍ତା କରିବା ଛାଡ଼ନ୍ତି ସେଇଠୁ ଜଣେ ସାମ୍ବାଦିକ ଚିନ୍ତା କରିବା ଆରମ୍ଭ କରେ, ତେଣୁ ସେ ଦୃଷ୍ଟିରୁ ମୋ ଲେଖାରେ ମଧ୍ୟ ତାହାର ଛିଟା ପଡ଼ିଛି।
0: ସମୟ କେମିତି ବାହାର କରନ୍ତି କବିତା ପାଇଁ, ସାହିତ୍ୟ ରଚନା କରିବା ପାଇଁ?
1: ସମୟ ଦେଖନ୍ତୁ, ସେଇ ଭିତରେ ଯେମିତି ଆମେ ଖାଇବା ଶୋଇବା, ପ୍ରାୟତଃ ରାତି ସମୟରେ ଶୋଇଲା ପୂର୍ବରୁ ଯାହା ମନରେ ଥାଏ ତାକୁ 2-4 ଧାଡ଼ି ଗୋଟେ କାଗଜରେ ଲେଖିଦେଇଥାଏ, ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତାକୁ ବସି ତାହାର ଆଉ କିଛି ରୂପରେଖ କଳେବର ବୃଦ୍ଧି କରିଥାଏ। ଫଳରେ ଯେଉଁ କବିତାଟି ଯାହା ଆମକୁ ଯାହା ଆସୁଥାଏ, ଯେଉଁ କବିତାଟି ଆମର ଭାବିଥାଉ ଏଇ କବିତାଟି କେମିତି ହେବ, ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆମର ପ୍ରଶାନ୍ତ ପତି ସାର ଅଛନ୍ତି, ଆଉ କିଛି ବନ୍ଧୁ ବି ଅଛନ୍ତି, ସେମାନେ ସମସ୍ତେ ମୋତେ ସହଯୋଗ କରନ୍ତି ଆଉ ସେ କବିତାଟି ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ହୁଏ, ଯାହା ପାଠକୀୟ ଆଦୃତି ଲାଭ କରିଥାଏ।
0: ତେବେ ଏଇ ଯେଉଁ କଥା ଭିତରେ ଗୋଟେ କଥା କୁହନ୍ତୁ, କେଉଁଠି କେମିତି ବିତିଛି ଆପଣଙ୍କର ପିଲାଦିନ, ଆଉ କେଉଁଠି ହେଇଛି ଆପଣଙ୍କର ସବୁ ପାଠପଢ଼ା?
1: ପିଲାଦିନ ଆମେ ସେକ୍ଟର 2ରେ, ବାପା ରାଉରକେଲାର ସର୍ବପୁରାତନ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଭିତରୁ ଜଣେ, 1954 ମସିହାର କଥା କହିବି, କାରଣ ରାଉରକେଲା ଷ୍ଟିଲ୍ ପ୍ଲାଣ୍ଟ 1959 ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ତେବେ ଆମେ ସେବେଠାରୁ ସେକ୍ଟର 2 ନମ୍ବରରେ ରହିଥିଲୁ, ସେଇଠି ପାଠ ପଢ଼ିବା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ଇସ୍ପାତ ଲୋୟର ସେକେଣ୍ଡାରୀ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେଉଁଟା କଳିଙ୍ଗ ସ୍କୁଲ ନାମରେ ଏବେ ନାମିତ ହୋଇଛି, ତେବେ ଇସ୍ପାତ ଲୋୟର ସେକେଣ୍ଡାରୀ ସ୍କୁଲରେ ପାଠପଢ଼ା। 18 ନମ୍ବର ସ୍କୁଲରେ ହାଇସ୍କୁଲ ପାଠପଢ଼ା, ସେଇଟା ଇସ୍ପାତ ବିଦ୍ୟାପୀଠ ଥିଲା, ଆମର ସଚ୍ଚିଦାନନ୍ଦ କବି ଶତପଥି ସାର ମୋର ଗୁରୁ ଥିଲେ, ତାଙ୍କରି ପାଖରୁ ମୁଁ ଶିକ୍ଷା ଲାଭ କରିଛି। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରାଉରକେଲା ସରକାରୀ ମହାବିଦ୍ୟାଳୟ, ଯେଉଁଟା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ରାଉରକେଲା ସ୍ୱୟଂଶାସିତ ମହାବିଦ୍ୟାଳୟରେ ନାମିତ ହୋଇଛି। ତାହାପରେ ମୁଁ ଆସିଥିଲି ରାଉରକେଲା ଆଇନ ମହାବିଦ୍ୟାଳୟରେ, ସେଠି 86 ମସିହାରେ ମୁଁ ସେଠି ପାଠ ପଢ଼ିଥିଲି, 86ରୁ 99 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଠ ପଢ଼ିଲା ପରେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏଇ ସାହିତ୍ୟ କ୍ଷେତ୍ର ସାମ୍ବାଦିକ କ୍ଷେତ୍ରକୁ ମୁଁ ଆସିଥିଲି।
0: ଆଜ୍ଞା, ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ କଥାବାର୍ତ୍ତା ଆଗକୁ ଜାରି ରହିବ, କବିଙ୍କ ପାଖରୁ ଆସନ୍ତୁ ଏଇଠି ଶୁଣିନେବା ଆଉ ଏକ କବିତା। କହି ରଖେ, ଆଜିର ଏଇ ମାସିକ ବେତାର ସାହିତ୍ୟ ପତ୍ରିକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୃଜନିକାରେ ଆମର ଏଥରର ଅତିଥି ହେଉଛନ୍ତି ଜଣାଶୁଣା କବି କୁଞ୍ଜବିହାରୀ ରାଉତ। ଆସନ୍ତୁ ଶୁଣିବା ତାଙ୍କଠୁ ଆଉ ଏକ କବିତା।
1: କବିତାର ଶୀର୍ଷକ ଫୁଟପାଥ ସହ ସାମାଜିକ ଜୀବନ। ଫୁଟପାଥ ଏବେ ଜୀବନର ସନ୍ଧି କୋଣରେ ପଡ଼ି ରହିଛି, ଫୁଟପାଥ ଏବେ ଜୀବନର ସନ୍ଧି କୋଣରେ ପଡ଼ି ରହିଛି। ନିର୍ଜୀବ ପ୍ରାଣୀଟିଏ ପରି ଦିନେ ସେ ସବୁର ସାକ୍ଷୀ ଥିଲା।